শিমি বাবার কি ইদান কি নেই বাবার কি তোমার বড় আপনি নেওয়া আমার আর আছে আপনি বলতে গেছি বানা বাবা কে আপনি ধরে নিয়ে চুবা তোমার কি বাহাত বলি বিনু না মদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সিস্টেম কি লেছো ইন্নাহ দরুয়া আতু আকাইদা কতলা তেলারঞ্জি wannan tambobe wato suna da nauyi kwai akwai bambanci da inna da ruqya haqqun da wato ya ruqya haqqun idan